0: A truck carrying iron rods and extra passengers overturned on a major highway early Monday in central Bangladesh, leaving at least 15 people dead and 10 others injured, police said. The crash happened after the driver lost control around 5 a.m. in the Soratoil area of Tangail District, 83 kilometers northwest of the capital, Dhaka, said local police chief Fuad Hossein.
1: ঘটনাস্থলেই 15 জন মারা যান আমরা ভোর 4টা থেকেই শোনার পর এখানে চলে আসি এবং উদ্ধার কার্যক্রম শুরু করি
0: Hossein said the truck was carrying hitchhiking passengers and was traveling from Dhaka to northern Bangladesh as vacationers headed home ahead of the Islamic festival of Eid al-Adha on Thursday
2: আমরা তো ছিলাম ভিতরে উপরে পলিথিন ভিতরে রড তারপরে মানুষ উপরে তো কিভাবে যে কি হলো আমি নিজে জানি নাই ওখান থেকে গাড়ি চাকাতে উল্টে দিয়ে আমি বাইরে পড়ে গেছি ওখানে পড়েছি আমি ভিতরে ছিলাম আর আমার চারিপাশের লোক মারা গেছে সবগুলাই
0: Road accidents kill thousands of people every year in the nation of more than 170 million because of lax enforcement of traffic laws, poor road conditions, and unskilled driving.
3: Rescuers on Monday battled to pull people out of the rubble